0: আপনার লাস্ট কোসে জাজনে পালেছে নেপালে জাজো চিনি নাচনা দিলা জাজনা পদ গুড লাইফ বিস্কিটস জিগুনা খরশমিলা জাজো সজি সমাথন শুনা সুজাম বখন তো আছনা গুমদু ছাদাবলে ইকো সুজাম বখন তো মরু ধান তো কে কার্যক্রম তো ক্যান্সেল লগবক জুগুদু আ ছবি আছে সুসা দোষিক পিন দিও লাগি আ তো চাই অজ জি ঠাকে ডেট মশিল ছাড়া সাথন আ তিনি আ তো চার বজে নি তিনি নিহাই মিটিং জুবনি জি চাই ঠাকে তো কার্যক্রম আছে ও ইনফরমেশন সি পিন দিম আফটার আইতবা ওয়া শনিবার ক্লাস 20 গতি ওয়া 21 গতি ছো সাই তো সুদানজলি সভা ইয়া গো তৈয়ারি ইউ লাগি সাই তো নেওয়া নিলবা তো শোনা সঙ্গ ছিল আলে চিঠি খল পুসা ইয়া মঙ্কা গোসালে গুজা জো জুগু খ আলে এখনো আইতবা ন নেপা ব্যাংকেতে জুই গলে থ মঙ্গলবার ন জুয়া সঙ্গ ছিল আলে বিশেষ না সাই আজি না সাই তাইতে তো বটি কুসি ও গো তো ধঙ্গ প্রাকৃতিক প্রকোপ এলা না মধুপিনে গো মন্থি ও ঘাপা জু পিনে গো শীঘ্র স্বাস্থ্য লাভ ইয়া কামনা ও রাহাতে জিয়া ইয়া না সপিন তো হপা বিগু কথা শনি গয়া নেপামি পি পাখি উগুজিয়া জো জুই তেমদু আলে সকলে সিত উগুজিয়া জো সথ থ থাস গয়ালি আনে দিতনে ইনা পেলা গুবলে জুই রে গাছি ফেসবুক এলা খনায় দি তর জুই গো থা যাই বসন্তপুরি মুনা শান্তি বাটিকা বনি গো গাটা হাগু দু আলে আনামে সুনাই আমা সোয়া বা মাইনবতী জোনা যায় যে হাফো মাইনবতী চাউখি চাকি গুজি সোয়া যে জোনা লাটে ওয়া দুপা যে সিতাওনি বলে দুপা জোনা ওনি গো চলন দু নিসা ও জোনা যায় যাই দিব আলে না পিয়ে দেবো নাই দিয়ে দেবো আহ নেপায় থগু সয়ন্ত্র দু থগু সমিতি তদু এসা দিয়ে দেবো নৌ আহ্বানি আগু দু দিয়ে দেবো নিশেষ না চাই সনিগ নিয়ঙ্ক সনিগ নিয়ঙ্ক প্লাস আলে নেপায়ঙ্ক চঙ্গু সমিতি পিন্ত গাদাইগু জেলা নগর সমিতি ওড়া সমিতি পিন্ত চাই ঝিন সোনোদয়গু দিয়ে খুনু অর্থাৎ 22 গতে সোমবার শনিলে 6 বজে দক্ষিণা চাই শ্রদ্ধাঞ্জলি সভা ইয়া তো দেখা চাই দিয়ে দেব পরিপত্র ইয়াগু দু দিয়ে দেবো কেন্দ্র নির্ণয় না বলে ওই কথা 22 গতে আবৈগু সোমবার 22 গতে 6 বজে শনিলে দক্ষা নেপায়ঙ্ক হে নেপা দিয়ে দেব নেপা দিয়ে দেবে গণ গণ সমিতি অন অন চাই মনোতমুনা ইয়াইগু যদু আ শনি গয়া খলা খসা ইয়ে পিন্ত চাই বসন্তপুরি আলে ইয়েল খোপেন লাকুলি মনে গো রেখা চাই প্রারম্ভিক খসুগু দু অনঝায়ান শিখবেশন শ্রদ্ধাঞ্জলি ফঙ্কা দিয়ে ফু 22 গতি 6 বজে খালা শ্রদ্ধাঞ্জলি ফঙ্কে গো ঝিয়া রেখা দিয়ে চাই আও চিস প্রে আও প্রার্থনা ইয়া আসে গোছিল তার মেন ঝিয়া রেখা দিয়ে গেছি ফিল্ডে হে বোনা ফিল্ডে চাই ছু ইয়া ফুসা ইয়া গঠন ইয়া মারিস ফিল্ড বনে রেখা দিয়ে পাশক খুশি পাবো চা ঘেনা উনি রেখা বিচার দিয়েছ অন্ত্যঙ্ক থ বনে মা অনয়ান জ্যান চমি ইয়ে করি ওয়ে কপিন থ্রু নছি ছু ছু খত পকা ন গোয়ালি আন দিফু অলে আয় কুসিয়া ল থইছে দুপুরে দিন ব্ল্যাঙ্কেটস তো তন্না অজাগু ন বিগু ইয়ান চুঙ্গু দু ছিউ ছে ন দুসা মগলা তকসু ছে দই তর ল রেগু চাই থইট মাও ল ওয়ান ছেউ ল চাই আন বিউ মকসু থইত গুঙ্গু ল চাই গে রাসা ইয়া নাই অলে চি পাজি বা থল না ওই গসি জি পাইলা ল ঠিক জি মখনি অজাগু ল তো বিউ খ তর ও বালাগু কন্ডিশন ইয়া ডুগু ল জিমালা ব্ল্যাঙ্কেটস তো বিয়া দিস বা তন্না মখলা ঝাগু বিয়া দিস ঝাগু বিশা চাই পর্দা ও তো চাই ইউজেবল কন্ডিশন ইয়ে ডুগু জিমালা ছি ইউজ ইয়া ফুসা সব ও বিউ খ ছি ইউজ ইয়া ম ফুসা চাই ও ওয়ান ছে ইংকে তো ডম্পিং সাইটে ওয়ান ছে থে না চাই এ না চাই বিয়া দি মতে ওনা জি শিখবেন তো ইনা পেসে হাগন যা যো সব মেগু বিশ্বে
1: বিএফপিএস গোর্খা রেডিও फौजी दायरा भन्दा बाहिर कहिले कामको बारेमा सोच्नु भएको छ जो महत्त्वपूर्ण एवं चुनौतीपूर्ण होस् साथै विविधताले भरिपूर्ण पनि होस् यदि सोच्नु भएको छ भने एउटा सुवर्ण अवसर यस्तो छ द डिफेन्स साइन्स एन्ड टेक्नोलोजी ल्याबोरेटोरी डिएसटिएलले अहिले व्यापार व्यवस्थापन अर्थ वाणिज्य तथा अन्य थुप्रै व्यवसायिक क्षेत्रमा विभिन्न भूमिकामा रहेर काम गर्न इच्छुक नयाँ वा अनुभवी व्यक्तिहरूको खोजी गरिरहेको छ एमओडीको एक प्रमुख हिस्सा हो डिएसटिएल जसले रक्षा तथा सुरक्षा सम्बन्धी समस्याहरूलाई विज्ञान तथा